মাইকেটগি কানবলা প্রিয়া লাইমতন পূর্ণিমা ইবেথই গান্ধী লাইরেনতম্বি এরি আমাদি আর কে প্রমো মরুপ মামসিনা হুইদ্রম নবই খঞ্জল রাজনী গোপামনা সৈরংবা নং চতখিবা পুখ্রমালে আসুমনা সেহবই সে থাই তান খানবি ইসাই লানথকছে তামিনসে

0: আমি যাবি কাটুকার খাই যাবো মতন শিগে না হরে ইয়োতা বাদাশি হবি যাবে কাটু কারণ খাইবি জগোইনি ইয়ো ইয়ো ইয়ো মালে মালে কো পুর হাই ফাই হাই ফাই হাই ফাই কো ইয়ো ইয়ো ইয়ো মালে মালে কো পুর হাই ফাই হাই ফাই হাই ফাই কো ইয়ো ইয়ো ইয়ো ইয়ো ইয়ো ইয়ো ইয়ো ইয়ো ইয়ো ইয়ো
1: ক্ষাই কাজ আইডি কাজ আইডি মিচাম

0: đến bằng ngôn ngữ của sĩ nhìn đông luôn vui đến bằng phần và dễ đi
1: ahal gi singda chalak laba miyoi kaya gi hou krupa punsi warina tungi mirul da sinaram ri ba khudur kaya si mamal nai te mantik na ba sungam loi lagi ba lepa ku ku numit ki nungthel gi pung uhum ba mit manga khongse si gi warini thorum si da ngayak tang potha du na tamin se film amadi theater gi artist loina na social workers oi ba kangabam borbani singa unadun wari sa ba ani suba aroi ba tangka thorum si bu puthok ni bana nongthombam roma
2: ingkumsa lising amaga samapan humudra taruk ki february da tang taratreta je ssp joint owe coaching da tam de company ong khotang le rame
1: manipur
2: go na ssp je e hajina bishanpur da bisu bishanpur da ani sina thawan go na coaching do we ba ko ade gi office na mukha samthong da leba thoela thopin da
1: da azun head office ki type la
2: head office ki type da ari arge madje sana lege dra ba ko magi makhadne ba man aoi area orange raina kaman den gum jani maje hamrom da magi mandop te su office we ba ko amai to ya ro ihan han ba manipur na training center se koi sara pate gi ari su kilometer amam chalaga thoso men khunam le di ari gi lampak ta kem to ne ssp ihan han ba de training center ro gi manipur gi na
1: lamdam si de gi ho ki ba miye kya maliam gi tungan tungan ma mapum da leiduna mana mana pap jabasin pam da leibata natana lamdam du gi citizen oi ba fo bu yong re asi gum ba miyo sin sega mari le na ba thuram ni sin lon mapal gi wang mata gi lak di ba yum sa kaisen nu mit nung thil gi pung hung ga minit manga da tamina se australia gi sydney da software engineer oi na lady ba gobin sogra pung unu dan wari sa ba unabi ga da ba amdi puthopa nung thop ba broma teng bang bana ইরেংবম অজিত কুমার মৈতেই
3: অস্ট্রেলিয়া দনে জানারি বা কই চিনজা খাই বতারে মাসি কই কি ভারত তলে রব না মণিপুর দ সানারি বা সিগদি আদম খেনরঙ্গ দুরি বনেবা ফুড হ্যাবিটস এ মাসি দি কারমাই তো
4: ফুড হ্যাবিটস এ মই কি আঙ্গাং গরিং আই যে কই তো ফুড পিরামিড না কই তো তালক পদ আদু কি ফুড পিরামিড তো কই তো সুন তাই হাইবডি কার্প আমা প্রোটিন আমা আদুগা গ্রিনস খরগা না হারগা কত তোয়েব আদুগা চাবদি প্রোটিন গা কার্প গা আদুগা সিগি ফ্রুটস ki balance yar gei thamna bone aduna angang school da su du moi ki fruit break na thameba hai pubiro yumdagi aduga hai chab gi tongana minitra tranga pi angang gei
3: adu maroi na chaneri bose ways wo ibrahavadi koi sanga sinam namna chabra na tramana machine sing se si sabra kamai to bage masi khangning ba
4: si balance oi na dum chai mi hoi family family da budi lai re ado yar gei di akhoi akhoi yum da cha jai ja khoi su dum protein ga meat ga adu veggies ga dum yana ra ga chai ba khoi ja adu mayan su ayam ba khoi na su chalu bu da khoi dinner lunch chalu bu da su dum amane khale do
1: nupi bu ikai khun na si nupi da sakti piu tatan lauri tatan khanari lagli ba sagol se numi ki nungthel gi pung ohum ga minute manga nupi gi thorum da channel asida mapung pha na tabiyu namkhai dunapal thorum sida dibyang artisan yengkhom indira devi gi unudunu wari sa ba unabi ga tabi ngangom ibi ai ba puthopna thokchom renubla tebi
5: yang thi na to wex de ni ni kari lam da toino
6: wangjing bazar da gi kapsing lom da khilang hai da ra pa da ajuga phairu si su ye thama phairu si su kap thek pa ale ge khong ani si su loina tung tek tek pa ye thang ba si gi khong si di hana gi saru su mo ka thai khre adu ga khung ji khu jing si da yang thi na tek pa adu mai taw ra ga asi lai ram ba si da ai hatu piro haire ba ai oi gi phibam ai hining ba phau re ba
5: koi wakal tu da noi sondar pata ba ni haire amarom da haire ga di indira gi punsi se thine ri ba struggle se ang pane ba haidi khut sayeng na ba gi laying ura ga phagalak da na kitang mi oi ba gi mya marak ta hing manga mani haide na la akanda mu isa yung gai pale isa amale jare isa ani le jare isa se mu khudung thi ba ma da gi mit ong sokse le ada gi amuk su isa mak su amuk su na accident aw ri ne ba ado ado mine ado taw ma tu de ma gi treatment je kamain taw ya ada sat pra mu si da lo ba
6: ado lam phen da ado taw re
1: agas ba ni pha na makhang ma thel ka ya gi tongan tongan ba thorung ga loina na ado gi seba da ngasi su aing nung thil nung zu nung sa nai da na khong pham se na leb li masi gi su ma thak ta tongan tongan ba misum da gi hauraga saknai raba phamnai raba kaya gi makhoi makhoi gi manglan gi mapau khonsel gi khonthang da sanduk chari lagli ba sagol se numit asima ki nuthel gi pungmari gi minit banga lanthuk sagadi manglei bakta ai gi irei ba iramdam thorum la thopi ga da ba yumnam bablu puthopna Nongthombam Roma.
7: Aigi ming ningombam lokendro ai singjamai khongnang phai dipi dagini ai haujik medical representative mayamne MR haibado adu gi ta thabak tokjari aigi isagi ba mangla namadi leijai samasta kali gumba khara do ju tongning bagi wakhandi adum leijai ai je pi ngai dagi hauna ahanna pochai jolam baje phajab yawi phajab yawi adu dumai na isagi darkar oigera oiroira leining bagi wakhan ইসাদ পোকসরে লাইজুদম আইনা লরে হই ইমদা আপতপ লাইবগি ইমানাগদম এঙ্গাংবদম যাওরে আদু গাঙ্গাংনা দম এনি আহন্নবু জোলে দে আয়াম লাইনিং বই ওয়াখলুমজে দম পোই আরেগি সুম খলকপদা ইয়াকসে ওলে সুমদা চলগা ইসাগি আঙ্গমব খরা কানিং বগি ওয়াখল দু দম পোকসরে ওলে সনাতানা সুম মাতা মাতাংগি সুম চিন্ড্রেন হোগুমব ওলে সুমবদা ইসাগি ইপুংনু মিতা দম লাইবলাই তবা ইসাগি খরা দম আঙ্গমব মংদাই মতেং দম পাংজে আদুমাইন সুম তৌরপদগি ইয়াকসে সিদগি হেন কী তবগে খালপদে লাই চাইক ফেসবুক পেজ আমি হিউমেনিটি সার্ভিস থেবদি থ্রুদ সুম আখা চাথক তোজর একটিভ মেম্বর আমি আইন গ্রুপ কন্টেক্ট তো ই পি